0: हवस्त, स्वतः चलचित्र किकबाट यस गीतसँगै अहिले त भने पुरा हुन्छ अभिनेता सलमान खानद्वारा अभिनीत
1: आकाशवाणी खबर पढ्छे সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হচ্ছে। সম্মেলনে যোগ দিতে ভারতে এসে পৌঁছেছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF ভারতকে বিশ্বের অন্যতম উন্নয়নের চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। UGC নেট 2026-এর ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যার পুনরায় পরীক্ষার প্রভিশনাল উত্তরপত্র প্রকাশিত। ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B সহ অন্যান্য কাজের ভিসা ধারকদের সেদেশে থাকা 60 দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব করেছে। বিশ্ব প্যারাশুটিং চ্যাম্পিয়নশিপে ভারত প্রথম দিনে 1টি সোনা, 2টি রূপো ও 1টি ব্রোঞ্জ পদক সহ মোট 4টি পদক জয় করেছে। আসি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি। ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী 11টি গুরুত্বপূর্ণ উন্নতিশীল ও অর্থনৈতিক দেশ দুদিনের শিখর সম্মেলনে যোগ দিচ্ছে। ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলনের থিম হল স্থিতিস্থাপক উদ্ভাবনী সহযোগিতাপূর্ণ সুস্থায়ী নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, আবুধাবির যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ আল জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমদ আলী প্রমুখ এই সম্মেলনে যোগ দিচ্ছেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী মরিও ফিরেরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফারা আল সাউদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন সহ অন্যান্য রাষ্ট্রনেতারা এই সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর টেড্রোস আদানাম ঘেব্রিয়েসাস, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডেলমা রাউসেক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদাধিকারীরাও ব্রিক্সে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও জানা গেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপে আজ ব্রিক্স বাণিজ্য ফোরামের 2026

0: রাষ্ট্রপতি ভবনের সংগ্রহালয় এবং অমৃত উদ্যান আজ থেকে 13 তারিখ পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে। ব্রিক্স সম্মেলন 2026-এর ব্যবস্থাপনা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে আজ দিল্লির সমস্ত কেন্দ্রীয় সরকারি কার্যালয় বন্ধ রাখা হয়েছে। একই কারণে আজ দিল্লির রাজ্য সরকারি অফিস, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি স্কুলগুলিতেও ছুটি ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতির 7.8% হারে বৃদ্ধির প্রেক্ষিতেই IMF এর এই প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে। সংস্থাটির যোগাযোগ বিভাগের ডিরেক্টর জুলি কোজাক জানান, জ্বালানির দাম বাড়লেও পরিষেবা ও রপ্তানি ক্ষেত্রে ভালো ফলের কারণে প্রত্যাশার চেয়ে বেশি অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ দাদরা নগর হাভেলি, দমন ও দিউ যাবেন। তার এই সফরে উপরাষ্ট্রপতি সিলভাসায় ডক্টর APJ আব্দুল কালাম সরকারি কলেজে এক অনুষ্ঠানে যোগ দেবেন। এর পাশাপাশি সিলভাসায় তাঁর স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির ও নমো মেডিকেল এডুকেশন ও রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের দেওয়া ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন। 1893 সালের 11 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী বিবেকানন্দের চিরস্মরণীয় বক্তব্যটি ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী।
1: Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects.
0: প্রধানমন্ত্রী আরো জোর দিয়ে বলেন, স্বামী বিবেকানন্দের এই অনুপ্রেরণামূলক বাণী আজও বিশ্বজুড়ে একইভাবে প্রতিধ্বনিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বিশিষ্ট সমাজসেবী প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক উন্নয়ন, জলসেচ, সমবায় ও বাজরা চাষ সহ প্রাকৃতিক কৃষি ও সৌর বিদ্যুৎ নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে দুই নেতার কথা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC NET 2026 পরীক্ষার ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা পত্রের পুনরায় পরীক্ষা গ্রহণের পর প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এই মাসের 13 তারিখ পর্যন্ত UGC পোর্টালের মাধ্যমে উত্তরপত্রের যে কোনো সমাধান অনলাইনে চ্যালেঞ্জ করতে পারবেন। উল্লেখ্য, ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা এই তিনটি পত্রের পরীক্ষায় বেশ কিছু বিচ্যুতি ধরা পড়ায় NTA নতুন করে এগুলি পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে। CSIR UGC নেটের জুন 2026-এর রেজাল্ট এবং র্যাঙ্ক ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জানিয়েছে, পরীক্ষার্থীরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল ও র্যাঙ্ক দেখতে পারবেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রামের কর্মসূচির নির্দেশিকা প্রকাশ করেছেন। শ্রী চৌহান বলেন, গ্রামীণ মানুষ, কৃষক ও সম্পত্তির মালিকদের সুবিধার জন্য এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: আমি তয় করনা হোগা কি 2047 তক ড্রাই ল্যান্ড মে পানি কি উৎপাদকতা কিতনি বাড়ানি হে, মিট্টি কা স্বাস্থ্য কিতনা সুধারনা হে, দলহন অর তেলহন কা উৎপাদন কেসে বাড়ে, উৎপাদকতা কেসে বাড়ে, আয়াত নির্ভরতা ভি ঘটানা হে, কিসান কি আয় বাড়ানা হে, অর জলবায়ু সহনশীলতা কো ভি বাড়ানে কি আবশ্যকতা হে।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B সহ কাজের ভিসা ধারকদের সেদেশে থাকার প্রচলিত 60 দিনে গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই পদক্ষেপের ফলে নতুন নিয়োগকর্তা খোঁজা বা বিকল্প অভিবাসন পথ নির্বাচনের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ আজ জানিয়েছে, E-1, E-2, E-3, H-1B, H-1B1, L-1, O-1 এবং TN ভিসাধারী এবং তাদের উপর নির্ভরশীল স্বজনদের এই সুবিধা বাতিল করার কথা রয়েছে। মার্কিন ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তিতে আজ নিহত প্রায় 3,000 মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের মর্মান্তিক স্মৃতিকে স্মরণ করে সমগ্র আমেরিকা জুড়ে

0: आधुनिक गीतको कार्यक्रम स्वरमाधुरी अहिलेलाई यतिमा नै पूरा गरिन्छ। हामी आकाशवाणी खरसाङबाट बोलिरहेछौँ। अब प्रस्तुत गर्न लागिरहेछौँ बङ्गला विशेष कार्यक्रम।
1: ইচ্ছে শক্তি যদি প্রবল থাকে, তাহলে শুধুমাত্র সেই ইচ্ছে শক্তির ডানা মেলেই সমস্ত প্রতিকূলতাকে জয় করে অসাধ্য সাধন করা যেতে পারে। হ্যাঁ, এমনই একজন ব্যক্তির গল্প, এমনই একজন ব্যক্তির সাক্ষাৎকার আজকে তুলে ধরব সকলের কাছে। তবে তার কাছে যেতে গেলে কিভাবে যেতে হবে

সেটা আগে বলি। শিয়ালদা স্টেশন থেকে বাসে করে যেতে গেলে শ্যামবাজার রুটের বাস ধরতে হবে। শ্যামবাজারের পাঁচ মাথা মোড়ে নেমে জগৎ মুখার্জি পার্ক কোথায় জিজ্ঞেস করলে পায়ে হেঁটে যে কেউ দেখিয়ে দেবে খানিকটা পথ। তারপরে সেখানে পৌঁছলেই আমরা পেয়ে যাব উদ্যান গ্রন্থাগার। আর সেই উদ্যান গ্রন্থাগারের যিনি প্রতিষ্ঠাতা, তার সাথেই কথোপকথনে মত্ত থাকবো আজকে আমরা আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী শিলিগুড়ির হাত ধরে আমি কৌশিক চলে এসেছি এমন একজন মানুষের কাছে যার গল্প শুনলে পরে আপনাদের মনে অনুপ্রেরণা তৈরি হবে, আপনাদের ভালো লাগবে, এবং শুধু ভালো লাগা নয়, আপনাদের মনে একটা বিশ্বাস তৈরি হবে যে এই একবিংশ শতাব্দীর যুগেও এখনো যদি কিছু করে দেখানোর ইচ্ছে থাকে এবং সেই ইচ্ছেটা যদি শূন্য থেকেও শুরু হয় তার একটা নির্দিষ্ট জায়গায় খুব মাথা উঁচু করে পৌঁছানো যায়। হ্যাঁ, আমরা চলে এসেছি শ্যামবাজারের এমন একটি জায়গায় যেখানে এমন একজনের সাথে কথা বলবো, তার মুখে আপনারা প্রথমে শুনুন না তার পরিচয়।
1: নমস্কার, আমি সত্যরঞ্জন দলুই, আমি এই জগৎ মুখার্জি পার্কের নিরাপত্তা রক্ষী। আমি 2010 আমি এখানে কাজে যুক্ত হয়েছি নিরাপত্তা রক্ষী হিসেবে। তা প্রথমে যখন আমি এই মাঠটায় আসি তখন প্রথম এখানে সিকিউরিটি নিয়ে আর, তারপর আমি যখন আসি তখন মাঠটার পরিবেশ একটু আলাদা ছিল, প্রথমে খোলামেলা ছিল চারদিকে। তা তখন থেকে একটা ইচ্ছে হলো যে মাঠটাকে কিভাবে সাজানো আছে যায়। তা আমি অ্যাকচুয়ালি সুন্দরবনের ছেলে, পাথর প্রতিমা একটা প্রত্যন্ত গ্রাম আছে সেখানকার আমি ছেলে। তো চাষবাসে তো আমার একটা নেশা ছিল, আমার বাবাও চাষবাস করতেন, বিভিন্ন বাবাকে দেখে আমি দেখতাম ছোট ছোট চারা গাছগুলোকে কিভাবে বাবা তৈরি করতেন, তো সেইটাই আমার একটা অনুপ্রেরণা ছিল। তারপরে যখন এসে মাঠে এলাম সেই মাঠটাইও আমাকে একটা বিরাট এই কাজের সুযোগ করে দেয়। তো প্রথমে কিছু গাছপালা নিয়ে আমি এখানে আরম্ভ করেছিলাম, কিছু ফুলের গাছ, কিছু ফলের গাছ। তো তখন মাঠটা একটা টাইমে খোলা পড়া হতো, সকালে একটু, তারপর আবার হয়তো 10টার সময় বন্ধ হতো। তো এখানে কয়েকটা স্কুলও আছে, বিভিন্ন নাম করা স্কুল আছে, এবি স্কুল, শ্যামবাজার, এখানে গিরিওয়ালা স্কুল আছে, শৈলেন সরকারি স্কুল, নিবেদিতা স্কুল, প্রত্যেক গার্জেনরা তখন আসতেন এখানে। তা অবশ্যই আমার গাছপালা ফল ফুল ফোটানো দেখতেন বিভিন্ন দিকে। এবার আমার তার থেকে ওনারাও যেমন বন্ধু হয়ে গেছিলেন, তো আমার মাঠেও অনেক বন্ধু ছিল, তাদের সঙ্গেও বন্ধুত্ব আমি করেছিলাম। যেমন আমি কাজ করতে গিয়ে দেখা গেলো মশা কামড়াচ্ছে, পিঁমড়ে কামড়াচ্ছে, বড় হয়তো ভীমরোল এসে কানের কাছে বনবন করছে, তো তাদের সঙ্গে বন্ধু করলাম। তখন একটা চিন্তা আমি নিলাম যে মাঠে তো প্রচুর লোক আসে আমার ফল ফুল ফোটানো দেখে, আর আমি বিশেষ করে আমি এদের সঙ্গেও বন্ধুত্ব করেছি, এই মাঠে যারা আসেন তাদের সঙ্গে যদি আমি তাদের সান্নিধ্যে কিভাবে আসা যায়।
0: মানে আপনি এখানে প্রথমে এসে দায়িত্ব পেলেন সিকিউরিটি গার্ডে, নিরাপত্তা রক্ষীর, এবং তারপরে আপনার হঠাৎ করে ইচ্ছে হলো যে না, এই মাঠটায় যখন এতটা জায়গা আছে একটু ভালোবেসে গাছ লাগাই। সেই গাছ লাগানো দিয়ে আপনার নিজের নির্দিষ্ট রুটিনের বাইরের কাজ শুরু।
1: হ্যাঁ, তারপর চিন্তা ভাবনা করলাম যে এনাদের সান্নিধ্যে কিভাবে আসা যায়। আমি ভাবলাম যে বয়স্ক লোকেরা একটু ঘোরাফেরা এসে করে তারপর এখানে বসে পড়েন, এমনি আলাদা গল্প হয়, তো আমি যদি মনে করলাম এখানে কিছু যদি পত্রিকা রাখা যায়, কিছু বই রাখা যায়, তো সেই চিন্তা নিলাম এবং রাখাও আরম্ভ করলাম। তখন প্রথমে কিছু নিজের পয়সা দিয়ে বই, আমি একটু শরৎচন্দ্রের বই পড়তে ভালোবাসতাম, তো কিছু বইও আমি কিনে তখন রাখলাম। দেখলাম মাঠে যারা আসতেন তখনকার যুগে বয়স্ক লোকেরা বা মাঠের গার্জেনরা যারা আসেন তাদের তখন সেই টাইম, মানে 2010 কথা বলছি, একটা বই পড়ার নেশা ছিল। তা ওনারা আমাকে উৎসাহ দিলেন, তারপর পাড়ার লোকেরাও আমাকে বলে ঠিক আছে তুমি ভালো জিনিস তুমি একটা করো, আমিও

0: পরপর আমি উৎসাহ পেলাম। তো এইভাবে প্রথমে কয়েকটা বই নিয়ে আরম্ভ করেছিলাম, কয়েকটা পত্রিকা নিয়ে আরম্ভ করেছিলাম, করতে গিয়ে এখন দেখা যাচ্ছে আমার প্রচুর বইয়ের সংখ্যা বেড়েছে, বই পড়ার লোকও বেড়েছে, যেখানে এখন ডিজিটালের যুগ, কম্পিউটার চারদিকে, মোবাইলের যুগ, তো সেখানে এসে আমার কাছে সবাই বই পড়ছে, পত্রিকা পড়ছে।
1: মানে আপনার বই পত্রিকার এই যে সংগ্রহ, প্রথমত এখানে যারা এসে এখানে দেখতে পাবে তাদের কাছে এটা একটা বড় দেখার বিষয় যে কি পরিমাণ, কি অসংখ্য পুরনো বইয়ের একটা অদ্ভুত সংগ্রহ রয়েছে। এবং এই আপনার এই লাইব্রেরিটার নাম দেওয়া হয়েছে উদ্যান গ্রন্থাগার। এবার মোটামুটি কত বই রয়েছে এখানে?
0: আমার প্রায় 15,000-এর উপর বই আছে আমার এখানে,
1: প্রত্যেকটা বই
0: ছিল।
1: হ্যাঁ,
0: তারপর আমি লিস্ট করেছি, প্রায় 15,000-এর উপর বই আছে।
1: প্রত্যেকটা বই আপনার নিজে দৌড়ে দৌড়ে সংগ্রহ?
0: আমার একটা ছোট সাইকেল আছে, সেই সাইকেল নিয়ে আমি দৌড়াতাম কলকাতা উত্তর থেকে দক্ষিণে, বিভিন্ন জায়গায় গেছি, হাওড়া গেছি, ওখানে জোকা গেছি, জোকা থেকে সাইকেলে আমি বই এনেছি, দমদম ক্যান্টনমেন্ট গেছি, ওখান থেকে আমি সংগ্রহ করেছি। তো এখন আমাকে সবাই বই দিয়ে যান, এখন আর আমাকে যেতে হয় না, সবাই বলে যে তোমাকে আর আসতে হবে না, আমরা বই দিয়ে আসবো। তো এবার শুধু তো লাইব্রেরি করলে হবে না, তো এবার তার লাইব্রেরিকে কেন্দ্র করে আমার অনেক কিছু করার স্বপ্ন আমি নিলাম, ভাবলাম, সেটাকে দেখলাম অনেক গরিব ছেলে মেয়ে আছে বা অনেকে পড়তে পারে না, তো ইচ্ছে হলো যে যদি আমি তাদেরকে এইভাবে সংগ্রহ করে দিতে পারি, এবং আমাকে সবাইও বলে যে তোমার যদি কিছু কারুর বই লাগে আমি দিয়ে দেবো, তুমি তাদের ফোন নম্বর দিয়ে দেবে, তো আমি আমারও সেটা একটা মানে কি বলবো, উৎসাহের সঙ্গে আমি কাজে লাগলাম,
1: একটা জার্নি, নতুন একটা যাত্রা শুরু হলো।
0: হ্যাঁ, তারপর গরিব মানে যারা বই কেনার পয়সা নেই তারা সেখানে অনেক পড়ার বই আছে, বিভিন্ন স্কুলে স্যারেরাও আমার কাছে আসেন, ওনারাও সাহায্য করেন বিভিন্ন বই দিয়ে, আমিও সেইগুলো ছাত্রদের মধ্যে বিলিয়ে দিই, ওদেরকে বলা যায় তোমরা এগুলো বাড়িতে নিয়ে যাও, যদি সময় থাকে এখানে পড়ো, আবার পড়ার শেষ হলে তোমরা বইগুলো আমাকে আবার দিয়ে যাবে, তারাও সেইভাবে করে। তো কিছু কিছু এই পথ শিশুরা বা এখানে যারা এলাকার গরিব ছেলেমেয়েরা তারাও এখানে পড়তে আসে, তা দেখলাম পড়ার সঙ্গে আরো যদি কিছু ঢোকানো যায়, প্রায় 30-35 জন ছেলে মেয়েকে আমি আঁকা শেখাতে আরম্ভ করলাম, মাঠে যারা আসেন তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিল যে আঁকার জন্য, আঁকা গান শেখালাম, কিছু কিছু ছেলে মেয়ে বিভিন্ন প্রোগ্রামে যায়।
1: মানে আপনার আঁকা গান এইসব বিষয়ে আপনার নিজস্ব পারদর্শিতা রয়েছে?
0: মানে আমার হয়তো নেই, আমি জানি অল্প, কিন্তু আমাকে মাঠে যারা আসেন অনেকে গুণী মানুষ সেখানে আসেন, অনেক তারাও সাহায্য করে আমাকে,
1: মানে আপনার ডাকে তারা সাড়া দিয়ে তারাও রীতিমতো এই আঁকা শেখানো, গান শেখানো,
0: শেখানোর জন্য এগিয়ে আসে।
1: আচ্ছা,
0: তো যেমন এখানে ক্যারাটে শেখানো হয় ছেলে মেয়ে, এখানে ক্যারাটে শেখে, তারপর আপনার গান হয়, এবং আমি একটা আঁকা প্রতিযোগিতা করি 26শে জানুয়ারি, প্রায় 400 ছেলে মেয়ে হয় এখানে, বিভিন্ন 400 ছেলে মেয়ে হয়, তো এখানে বিভিন্ন জেলা থেকে আসে, তো প্রত্যেকে ফোন করে, ঠিক জানুয়ারি মাস এলেই আমাকে ফোন করে, দাদা আঁকা হবে তো, আঁকা হবে তো, আমি চেষ্টা করি সেখানে আঁকাটাকে খুব সুন্দরভাবে করার। সরস্বতী পুজো করি একটা বড় ধরনের, সব পুরো মাঠ জুড়ে এখানে সবাই এসে ভোগ খান, সারা রাত ধরে এখানে ভোগ তৈরি হয়, সেইটা সিস্টেমও করেছি, প্রত্যেকে কিন্তু আমার পয়সা আমি খরচ করি না, প্রত্যেকে সাহায্য করে, কেউ হয়তো বলে সত্য তোমার কি লাগবে, হয়তো কেউ ডাল নিয়ে এসে দিচ্ছেন, কেউ চাল নিয়ে দিয়ে এসছেন, মানে এইভাবে প্রত্যেকের উৎসাহতে আমার মোটামুটি আমার কাজটাও এগিয়ে যায়।
1: মানে স্থানীয় যারা আছেন শুধু তারাই না, তার পাশাপাশি যারা আপনার এই কর্মকাণ্ডের খবর পান তারা প্রত্যেকেই আপনার কাছে নিজে থেকেই চলে আসেন। এখানে আসার পরে আমি যতটুকু দেখলাম যে তুলসী গাছ থেকে শুরু করে পদ্ম ফুলের গাছ পর্যন্ত এমন কোনো ছোট বা বড় গাছ নেই যা দেখছি না, মানে প্রত্যেকটা গাছ আপনার নিজের লাগানো?
0: আমার নিজের লাগানো, এবং আমার ইচ্ছে আছে কিছু আয়ুর্বেদিক গাছ আর কি, অনেকে এখন হচ্ছে ম্যাক্সিমাম লোক হয়তো মনের দিক দিয়ে ওকে যদি আপনি বলেন ঘাস খেতে, উনিও বলছেন এইটাই উপকার হবে, তো আমার ইচ্ছে হলো যেমন নয়নতারা থেকে আরম্ভ করে ধরুন এই কামিনী গাছ আছে, তার যে

0: উপকারিতা, সেইটা আমি নেট খুলে দেখি, দেখে সেইগুলোকে লিস্ট করি। বিভিন্ন থানকুনি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের গাছ রেখেছি, এবং পদ্ম তো হচ্ছে আমার প্রচুর, পদ্মর সঙ্গে আমি রাখি। যদি জলের গাছ করি, কচুরি পানা থেকে বিভিন্ন টাইপের কচুরি পানাও তৈরি করেছি। বিভিন্ন রকমের প্রায় 10-12 রকমের পদ্ম আছে, পদ্মও ভালো আমার ফুটছে। এবং আমি সবাইকে বলে রাখি, পদ্ম কেউ যদি করে খুব কম খরচে, মানে এমন কিছু ওর পেছনে লাগতে হয় না, সুন্দরভাবে তৈরি করা যায় পদ্ম।
1: আচ্ছা কিরকম একটু শুনি।
0: শুধু জাস্ট একটু মাটি তৈরি করতে হয়, তো ওই মাটি তৈরি করে টিউবার গুলোকে ওখানে বসিয়ে দিতে হয়। তো এটা একটা খুব মানে পদ্ম যে এত সহজ পদ্ধতিতে হয় সেটা হয়তো অনেকে জানা নেই, কিন্তু আমি সবাইকে বলি যে বাড়িতেও আপনারা পদ্ম চাষ করুন, খুব সহজ উপায়ে পদ্ম হবে।
1: মানে একটা পাত্রে মাটিটা তৈরি করে তার মধ্যে বীজগুলোকে রেখে
0: দেওয়া যায়, কিংবা আমি সামান্য ওই কিউবারটাকে তুলি,
1: আচ্ছা
0: ওখান থেকে আমি তৈরি করি,
1: মানে অঙ্কুরটা একটু তো চলে আসার পরে তারপরে।
0: হ্যাঁ
1: আচ্ছা,
0: তো ভালোই পদ্ম আমার প্রায় 10 রকমের মতো পদ্ম আছে, ভালোই পদ্ম ফোটে।
1: আর আপনার লাগানো আনুমানিক কত রকমের গাছ রয়েছে এটা একটু গুনে বলা কঠিন, তাও মোটামুটি?
0: আমার প্রায় 200-র উপর প্রজাতির গাছ আছে এখানে, তো বিভিন্ন টাইপের। আমি মানে আপনি ভাবতে পারবেন না যে এইসব গাছ কেন করছো, হয়তো ফুটে আছে, কিন্তু তার যে একটা উপকারিতা আছে সেইটা মানুষকে বোঝানো যে এই গাছটা উপকারে লাগে। অনেকে হয়তো কামিনী গাছ জানে, বেড়া দিতে লাগে, কিন্তু তার যে একটা উপকারিতা আছে, তো সেইটাই আমি মানুষের কাছে তুলে ধরি। তো আসে প্রত্যেকে আমার কাছে কথা শোনে এবং এসে গাছগুলো দেখেন, এবং আমি প্রত্যেকের জন্য গাছও তৈরি করার ব্যবস্থা করি, যে গাছগুলোতে উপকারে লাগে সেটা আমি ছোট ছোট, হয়তো কেউ জল খেয়ে গ্লাস ফেলে দিয়েছে, হয়তো আপনার বোতলগুলো, জলের বোতলগুলো ফেলে দিয়েছে, আমি কেটে কেটে ওর মধ্যে গাছ তৈরি করি এবং সব ওনাদেরকে দিই। এই কিছুক্ষণ আগে এলে আপনারা দেখতেন আমি ওই সাইডে মেয়েও গিনি, ওই বাইরে সব বোর্ড দিয়ে আছে, আমি সব লাগিয়েছি।
1: আমি যেটা দেখলাম, পার্কের ভেতরে তো অজস্র গাছ রয়েছে, পার্কের বাইরে রাস্তার পাশে ফুটপাতের পাশে যে গাছ লাগানোর জায়গা রয়েছে সেখানে শুধু শুধু যে বিভিন্ন রকমের গাছ রয়েছে তাই নয়, প্রত্যেকটা গাছের ছোট ছোট বোর্ড করে তার বাংলায় নামগুলো খুব সুন্দর করে লেখা রয়েছে।
0: হ্যাঁ, এইভাবে চেষ্টা করছি যে গাছগুলো মানুষ চেনুক। অনেকে আছে হয়তো একটা গাছের অনেক রকম নাম থাকে, এলাকা ভিত্তিক নাম থাকে, তো আমি সেই জন্য তুলে দিচ্ছি যে এইটা সেই গাছ, তো খুঁজে বেড়ায়, তো আমি সেই জন্য বোর্ড করেছি, সেই বোর্ড করে প্রত্যেকটা গাছে গাছে দিচ্ছি, এবং ইচ্ছে আছে বড় গাছগুলো এইভাবে আমি করব। তো অনেক গাছ আছে, অনেক প্রজাতির গাছ আছে, তো অনেকে জানে না, খুঁজে বেড়ায়। তো আমি যদি এইভাবে করে দিই, যেমন আমাদের ওখানে চিড়িয়াখানা আছে বা বিভিন্ন জায়গায় বোর্ড করা আছে, তো আমার ইচ্ছে যে এলাকাটাকে পুরো সেইভাবে সিস্টেম করি, ওনারা জানুক গাছ সম্বন্ধে কিছু।
1: মানে এটা যে আপনার শুধু গাছ সম্পর্কে জানানোর একটা উদ্যোগ তাই নয়, এখন তো আমাদের চারপাশে গাছের সংখ্যা খুব কমেও যাচ্ছে, এবার সেইখানে দাঁড়িয়ে এই যে গাছের প্রয়োজনীয়তা, এবং সত্যি বলতে এই ব্যস্ততম শহরে আমরা রাস্তাঘাটে চারপাশে যা পরিবেশ দেখছি, এই পার্কে বসে একটা অদ্ভুত শান্তি, একটা এই গরমের মধ্যে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া, একটা মিষ্টি পরিবেশ, এবং সত্যি মনে হচ্ছে যেন এই শহরের মধ্যে থেকে ওই জায়গাটা একটা আলাদা, একটা কল্পনার জায়গা আর কি। আমরা যখন আসলাম তখনও আপনাকে লক্ষ্য করলাম, আপনি হাতে একটা অ্যালোভেরার চারা নিয়ে ঘুরছিলেন।
0: তো এই অ্যালোভেরারও বিভিন্ন প্রজাতি আছে, তো সেইগুলোকে মানে একরকম, হয়তো গ্রামের দিকে দেখবেন যে একরকমে অ্যালোভেরা সব এ করে, তো এই অ্যালোভেরা দিয়ে তো প্রচুর কাজ হয়। এখন আমি গাছের কলম করি, সেও অ্যালোভেরার ডাল কেটে, তারপর বিভিন্ন হয়তো কেউ কেটে গেছে, কেউ হয়তো বলছে পোকা একটু কামড়ে দিয়েছে, আমি এসে একটু অ্যালোভেরা নিই, তাদের হাতে এ করে দিই, তো সেইটাই মানুষকে জানানো আর কি।
1: মানে ছোটবেলা থেকে আপনি যা কিছু দেখেছেন আপনার মানে জন্মস্থানে সুন্দরবনের কাছাকাছি বড় হয়ে ওঠা, তো সেইখানে দাঁড়িয়ে আপনার সেই অভিজ্ঞতাগুলোকে এখনকার জীবনে যতটা কাজে লাগানোর আপনি চেষ্টা করছেন?
0: হ্যাঁ হ্যাঁ, সেইটাকে আমি চেষ্টা করছি, সেটা মানে নিজে মধ্যে না রেখে আরো মানে সবাইয়ের মধ্যে যদি আমি এটাকে দিতে পারি, তো মনে হচ্ছে তারাও উপকার পাবে অনেক, আর কাজেও লাগবে। তারাও যদি আমাকে দেখে, মানে আমাকে দেখে আমি সেইরকমই বড় হইনি,

0: কিন্তু আমার ইচ্ছে যে এইরকমই যদি সবাই এগিয়ে আসে তাহলে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়। তো তার জন্য আমি দেখবেন এই এবি স্কুল থেকে আরম্ভ করে প্রচুর ফলের গাছ লাগিয়েছি, বাগবাজার শ্যামবাজার থেকে আরম্ভ করে, তো কর্পোরেশন থেকে একটা গাছ লাগায়। তো তা সত্ত্বেও আমি প্রত্যেক বছর কি করি, বিভিন্ন আমের বীজ কুড়িয়ে কুড়িয়ে আনি, জাম কালো জাম কুড়িয়ে আনি, সেগুলো দিয়ে প্রায় 1200 গাছ তৈরি করি আমি এখানে। এবং 5 তারিখে 5ই জুন আমি একটা বিশ্ব পরিবেশ দিবসে সবাইকে গাছ দিই, এবং আমি নিজে কোদাল নিয়ে বেরিয়ে পড়ি এবং একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি কোথায় ফাঁকা আছে, তো সেখানে গিয়ে আমি গাছগুলো লাগানোর চেষ্টা করি আর কি। যে কিছু ফলের গাছও, মানে শুধু এ গাছ লাগাবো কেন, শুধু ফলের গাছও লাগাই, খাক না মানুষ।
1: মানে মোটামুটি এই 2010 থেকে শুরু করে এখন 2025, এর মধ্যে আপনি তাও কতগুলো আনুমানিক গাছ লাগিয়েছেন যদি একটু অনুমান করে বলতে পারেন?
0: প্রচুর প্রচুর, সেইভাবে হিসাব দেওয়া যাবে না, কিন্তু আমি মানে আমার মানে হয়তো দেখা যাচ্ছে প্রচুর, কোনোটা আম হচ্ছে, জাম হচ্ছে আমার হাতে, নারকেলও হচ্ছে। আমি ওই গৌরী মাতা উদ্যানে ওখানে কিছু নারকেল গাছ লাগিয়েছিলাম, সেগুলো নারকেল হচ্ছে ভালোভাবে, তো আমার মাঠে তো হচ্ছে, আর কাঁঠাল হচ্ছে, এগুলো আমার হাতে লাগানো। এবং এই যে রাস্তার দু সাইডে যে বাগানের এগুলোকে বিভিন্ন ধরনের গাছ ভর্তি দেখছেন, সেগুলো আমি মানে অন্যান্য ছেলেগুলো করে, আমি নিজেই চারা তৈরি করে ওদেরকে লাগাতে বলি এবং আমি নিজেই কোদাল ধরি ধরে গাছগুলো লাগাই।
1: বাহ, এবার গাছের প্রসঙ্গ তো চলছে, গাছের প্রসঙ্গ চলতে চলতে আমরা আবার বইয়ের কাছাকাছি একটু আসি। 15,000 বই রয়েছে, তার উপরে সেই বইগুলো সকলের মধ্যে বিলিয়েও দেওয়া হয় ছাত্রছাত্রীদের মধ্যে,
0: পড়ার বইগুলো,
1: পড়ার বইগুলো।
0: হ্যাঁ,
1: তো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার কিন্তু এই উদ্যান গ্রন্থাগারের ওপরে বড় একটা ত্রিপল দেওয়া, অর্থাৎ এটা দেখে যেন মনে হচ্ছে এই বিল্ডিংটাও মোটামুটি আপনার হাতেই বানানো, ফ্লেক্স দিয়ে ঘেরা, পুরনো ফ্লেক্স দিয়ে দিয়ে ঘেরা।
0: বলতে কি, এই বৃষ্টির সময় যাতে ওই ছোট জায়গার মধ্যে অনেকে আসে তো তারা যাতে একটু বসতে পারে, তারপর বাইরে কিছু বই আছে, বইগুলো যাতে বৃষ্টিতে না ভেজে, তো তার জন্য এই ব্যবস্থাটা করা।
1: আরেকটা জিনিস খুব অদ্ভুত লাগলো, মানে যারা ছবি আঁকতে ভালোবাসে বা যারা ছবি তুলতে ভালোবাসে, ফটোগ্রাফি, তাদের জন্য একটা খুব অসাধারণ বিষয় এখানে আমি এসে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আপনার এই বই রাখার যে তাকগুলো, যে ওয়ার্ড্রোপ গুলো, ড্রেসিং টেবিল, মিডকেস গুলো, সেগুলো এক একটা এক এক ধরনের এবং প্রত্যেকটাই অনেক পুরনো, কিন্তু তার সেগুলো পাশাপাশি সাজিয়ে তার মধ্যে একটা অদ্ভুত সুন্দর ছবি তৈরি হয়েছে। মানে যারা কল্পনা করতে ভালোবাসে তাদের কাছে সত্যি খুব সুন্দর একটা ফ্রেম, একটা ক্যানভাস তৈরি হতে পারে। এই বইয়ের শোকেসগুলোর যদি আপনি একটু বলেন ঘটনা।
0: বলতে আমি দেখুন ওই বই যেমন সংগ্রহ করেছি এবং বইগুলোকে তখন রাখবো কোথায়, তখন চিন্তা ভাবনা করলাম যে অনেকে তো এই র্যাকগুলো ফেলে দেয় বিভিন্ন জায়গায়, হয়তো ফেলে দিল, আবার সকালে কর্পোরেশন এসে নিয়ে চলে যায়, হয়তো 2-3 দিন পড়ে আছে, তো সেইগুলোকে আমি তুলে আনতাম। তো আপনি দেখবেন ম্যাক্সিমাম ওই বাটাম দিয়ে তৈরি করা, বাটাম, তারপর ফেলে দেওয়া জিনিস, সব ভাঙাভঙ্গি জিনিসগুলোকে আমি তুলে আনি, তুলে এবার একটু ডিজাইন করে আমি সেগুলোকে রাখা আর কি, বই টইগুলো রেখেছি।
1: খুবই সুন্দর। এবং এখানে একটা বোর্ড আছে যেখানে বিশ্ব পরিবেশ দিবসের আপাতত ওখানে লেখা রয়েছে, অর্থাৎ বিশেষ দিনগুলো আপনি এখানে উদযাপন করি।
0: যেমন এই 22শে শ্রাবণ হলো, তারপর ওই দিন আরো একটু ইচ্ছে ছিল যে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন, তা আমাকে একজন বললেন যে না, ওর মৃত্যুদিনটাকে দেখানো হয়েছে জন্মদিনটাকে, তো আমি বললাম মৃত্যুদিনটাকে আমি আর সেইভাবে করলাম না আর কি, ছবি রেখেছি। তো জন্মদিন আমি প্রত্যেকের জন্মদিন পালন করি, মানে সব মনীষীদের, এই 26শে সেপ্টেম্বর আছে আপনার বিদ্যাসাগরের জন্মদিন, সব আমার বিভিন্ন বাচ্চাদেরকে, মানে কুটির বাচ্চা গরিব ছেলেদেরকে নিয়ে এসে আমি অনুষ্ঠান করি তাদেরকে।
1: বাহ, মানে যত জানছি ততই অবাক হচ্ছি যে একটা নির্দিষ্ট বিষয় না, এদিকে এত রকমের অনুষ্ঠানের আয়োজন, এত রকমের গাছ লাগানো, পরিচর্যা, উপহার দেওয়া, এবং এই পার্কের গণ্ডির বাইরে গিয়ে আরো বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে নিজেকে, মানে নিজের ইচ্ছেটাকে আরো ছড়িয়ে দেওয়া, ভালোবাসাটাকে ছড়িয়ে দেওয়া, আর তার পাশাপাশি এই লাইব্রেরি, এই উদ্যান গ্রন্থাগার যেটা সবার জন্য। এবং এর সঙ্গে আরো একটা জিনিস দেখছি আপনার এখানে, আমি আসার পর থেকে দেখছি ভীষণ, আমরা যাদেরকে ইন

0: ব্রিড বলি বা যাদেরকে আমাদের দেশি কুকুর বলা হয়, যারা খুব একটা আমাদের আদর যত্ন পায় না, রাস্তায় ঘুরে বেড়ায়, অবহেলাই পায়, এখানে মোটামুটি প্রায় 5-6টা বড় বড় দেশি কুকুর রয়েছে যারা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ ম্যানারফুল, ভীষণ সভ্য, এবং তারা জানে যে কি কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়, যেগুলো আমরা সাধারণত বিদেশি কুকুরদের ক্ষেত্রে দেখতে পাই। এদের সম্পর্কে যদি বলেন, এদের কেউ কি জোগাড় করে আপনার কাজ?
1: আসলে খুব বাচ্চা ছোট ছিল আর কি, তখন থেকে এগুলোকে রাখা, তো এরাও সুন্দর কথা শুনে, মানে এদেরকে খাওয়ানো থেকে আরম্ভ করে সমস্ত, তো লোক আছে আমাকে কিছু লোক হেল্প করেন, খাবারটা দিয়ে যান, আর আমি এদেরকে একটু সেবা করি আর কি, এইটুকু। কিন্তু এখানে হাঁস রেখেছি, পাখি রেখেছি, আগে মানে মাঠে তো প্রচুর বাচ্চা আসে, তারা যাতে উৎসাহ পায়, তো সেই রকমই একটা সিস্টেম করেছিলাম যে বাচ্চারাও এসে খুশি হবে। আগে খরগোশ রেখেছিলাম, তারপর পাখিও প্রচুর ছিল। এই কুকুরগুলো এমন পোষা, বাচ্চাদের সঙ্গে এত খেলে, ভয় পায় না আর কি, আর সবাই আসে মাঠে, যারা আসে ওই কুকুরগুলোকে সবাই আদর করে। এই হাঁসগুলো আছে, হাঁসগুলোকেও সবাই আদর করে, ও আপনার কাছে দৌড়ে আসে। এইভাবে মোটামুটি একটা পরিবেশের ভারসাম্যকে রক্ষা করতে হবে, সেইটাই আমার চিন্তা ভাবনা।
0: সত্যি যত যত জানছি, মানে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়েও যে এত সুন্দর করে স্বপ্ন বোনা যায় এবং এত মানুষকে ছুঁয়ে যাওয়া যায়, মানে আপনার সঙ্গে সামনাসামনি আলাপ না হলে আমরা হয়তো অনুভব করতে পারতাম না। এবং যারা শুনছেন, শ্রোতা বন্ধুদের বলবো, আপনারা আসুন, আপনারা এই মানুষটির সঙ্গে দেখা করুন, এই উদ্যান গ্রন্থাগার, এই সুন্দর কুকুরগুলোকে, এই গাছগুলোকে, এখানকার পরিবেশ, এখানে সত্যি অনেকগুলো হাঁস রয়েছে, প্রচুর পাখি রয়েছে, এই পরিবেশটা মানে আমাদের ব্যস্ত কংক্রিটের ভিড়ের মধ্যেও যেন এক টুকরো স্বপ্নের খোঁজ দেয়। এই জায়গাটায় আপনারা এসে ঘুরে যান, আপনাদের এতটাই ভালো লাগবে, আপনাদের মনে হবে না আরো একবার আসা উচিত, একবার কেন, বারবার আসা উচিত। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন?
1: আমি কলকাতাতে থাকি, পাশেই থাকি আর কি, মিনিট পাঁচেক দূরেই থাকি আমি।
0: আর আপনি কখন আসেন তাহলে এখানে কাজে?
1: আমি 6টায় চলে আসি এবং যাওয়ার ঠিক থাকে না, হয়তো কোনো সময় 5টা বেজে যাচ্ছে, এইরকম গাছ নিয়ে পড়ে আছি, আবার হয়তো বইগুলো এলোমেলো আছে, সেইগুলোকে গোছানো আরম্ভ করছি, প্রায় যাওয়ার কোনো ঠিক থাকে না। আজকে যেমন ছুটির দিন, একটা দিন সপ্তাহে ছুটি থাকে, আমি ছুটি নিই, যে যা ডিউটি করছে, কিন্তু আমি আমার গাছপালা নিয়ে পড়ে আছি।
0: বাহ। আর আরেকটা বিষয় যেটা বলার, যে কারো যদি কখনো প্রয়োজন হয় আপনার কাছ থেকে গাছ সম্পর্কে কোনো কিছু জানার, বা গাছের চারা সংগ্রহ করার, কলম সংগ্রহ করার, বা মনে করুন কোথাও কোনো এরকম ছোট কুকুরছানা, বিড়ালছানা, তারা অসহায় অবস্থায় রয়েছে, তাদেরকে রক্ষা করার, বা তাদের কাছে বেশ বিপুল পরিমাণে বইপত্র রয়েছে যেগুলো ছেলে মেয়েদের খুব কাজে আসতে পারে বা সাধারণ মানুষের পড়ার জন্য খুব ভালো, তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, কি করে আপনার সাথে যোগাযোগ করবে?
1: আমার তো ফোন নম্বর আছে, আমি ফোন নম্বরটা একবার বলে দিই, 8697227118। তো এই নম্বরে যোগাযোগ করলে আমি যতটা আমার দিক দিয়ে করা যায় আমি সাহায্যের হাত বাড়িয়ে দেবো, এবং সেইগুলো যা হয়তো কুকুর একটা অসুস্থ হয়েছে আমাকে বললে আমি চলে যাব, গিয়ে তাদের সেবা করে দিয়ে আসবো।
0: আর আপনার ইনকাম সোর্সটা কি, আপনার আয়ের যে ব্যাপারটা, সেটা কোথা থেকে আসে মূলত?
1: আমি যেহেতু নিরাপত্তারক্ষী, এখানকার বেশি মায়না না, এবং দীর্ঘ আমি তো অনেক কষ্ট করে মানুষ হয়েছি, আর সুন্দরবনের থেকে আমি বেশি দূর লেখাপড়াও নেই, আমি মাধ্যমিক পাস, তো অ্যাকচুয়ালি কম্পিউটারে আমি এখানে কলকাতায় এসেছিলাম কম্পিউটার শিখতে, 88-এ তখন আমি কম্পিউটার শিখেছিলাম, তো সেই সবাই তখন জানে যে কম্পিউটার শিখলে খুব একটা বিশাল চাকরি হবে, পয়সা হবে, তা আমি দীর্ঘ 22 বছর কাজ করে সেখানে আমার কপালে জুটেছিল মাত্র 2000 টাকা, 22 বছরে 2000 টাকা, তো আমি তার থেকে এখানে যখন ঢুকি সেখানে আমার 2700 টাকা মাইন, তো এখন সেটা বেড়ে 9000 টাকা হয়েছে, তো এখানে একটা বিভিন্ন খরচ আছে, তো দেখলাম যদি কিছু মনে মানে একটা ইচ্ছে শক্তি থাকে তাকে কাজে লাগানো যায় এই খরচের মন, আমার সংসারও আছে, আমার ছেলে মেয়ে আছে, তো মোটামুটি হয়ে যায়, বাইরে কিছু কাজও করতে হয় আমাকে, বাগানের কাজ করি, তো আমি রবীন্দ্র সদন আপনি হয়তো বিকেলে গেলে দেখতে পাবেন, সেখানেও বাগানটা আমি তৈরি করি, জয়পুরিয়া কলেজ করি, তো এইরকম বিভিন্ন জায়গায় গিয়ে পয়সা সংগ্রহ করি, তারপর মোটামুটি এত হয়ে যায়।
0: আপনার ছেলে মেয়েরা কি করছে এখন?
1: মেয়ে মাধ্যমিক দেবে আগামী বছর, আর ছেলে ছোট ক্লাস ফোরে পড়ছে।
0: বাহ, মানে একই সঙ্গে বাইরে একই সঙ্গে ঘরে এইভাবে আপনি এগিয়ে চলেছেন সবাইকে নিয়ে এবং সবার পাশে থেকে, এটা এক অদ্ভুত প্রাপ্তি। আপনার কাজ, আপনার এই চেষ্টা, এটা সত্যি সাধুবাদ দেওয়ার মতন, এবং আমরা ভীষণভাবে আপ্লুত আপনার সঙ্গে যোগাযোগ করতে পেরে। এবং এক কথায় আপনি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন, আপনি সময় বের করেছেন এত ব্যস্ততার মধ্যেও, আজকে আপনার ছুটির দিন বললেন, তবুও এটা আমাদের কাছে সত্যি একটা বড় আনন্দের বিষয়। আমাদের আকাশবাণীর যারা শ্রোতা রয়েছেন তাদের জন্য আপনি আপনার কি বার্তা দিতে চান? আপনার ভালোবাসার এই কাজের জায়গা থেকে আপনি কি বার্তা দিতে চান?
1: বার্তা দিতে চাই আমি হচ্ছে, এখানে যারা খুব গরিব ছেলে পড়াশোনা করতে পারে না, হয়তো পয়সার অভাবে বই কিনতে পারে না, আমি ইচ্ছে আছে তাদেরকে কিভাবে মানে আমার এই লাইব্রেরির মাধ্যমে আমি আমার কথাগুলো পৌঁছে দিতে যাই, তাদের কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং আমি যতটা পারি সাহায্যের হাত বাড়িয়ে দেব।
0: অদ্ভুত ধরনের এক মানুষের সঙ্গে আজকে আমরা পরিচিত হলাম, আমরা তার কথা শুনলাম তার মুখে, এবং সত্যিকারের এই সাক্ষাৎকারে যেন খুব ছোটর উপরে পুরো বিষয়গুলো ছুঁয়ে ছুঁয়ে যাওয়া হলো, গভীরে হয়তো যাওয়া গেল না। আমরা শুনলাম শ্রী সত্যরঞ্জন দলুইয়ের গল্প, নিজের মতো করে নিজের পরিবেশকে সাজিয়ে তোলা, নিজের স্বপ্ন দেখা, আরো পাঁচজনের চোখে স্বপ্ন দেখার সাহস যোগানো, ছোট শিশুদের থেকে শুরু করে বড়দের, পথ কুকুরদের থেকে শুরু করে গাছেদের, প্রত্যেককে আঁকড়ে ধরে এগিয়ে চলা, এমন মানুষ আমাদের বর্তমান পৃথিবীতে এই একবিংশ শতাব্দীতে প্রচুর প্রয়োজন। আমরা প্রার্থনা করব আপনি আরো সফল হন, আরো এগিয়ে যান, এবং আপনার কাজ, আপনার চেষ্টা আপনাকে আরো আরো মানুষের কাছে পৌঁছে দেয়, যাতে সবাই আপনার থেকে সাহস পায়, অনুপ্রেরণা পায়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: নমস্কার।

0: বেশি অবদান ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির।
1: আজ ব্রিক্স কে দেশ বিশ্ব কি 50% পপুলেশন, 40% জিডিপি और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल जीडीपी करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड जीडीपी करीब 4.5 गुना हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত বর্তমানে বিকাশ ও স্থিতিশীলতার ক্ষেত্রে আস্থার উৎস হয়ে উঠেছে। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ড এর আহ্বান জানান। তিনি বলেন, সমুদ্রপথে যাতায়াত নিরাপদ ও সুরক্ষিত থাকলেই বিশ্ব বাণিজ্যে অগ্রগতি হবে।
1: গ্লোবাল ট্রেড তবে আগে বাড় সকতা হ্যায় জব সি লেন্থ সিকিউর হো, সাপ্লাই রুটস ওপেন হো অর সি ফেয়ারার্স সেফ হো। और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, গত 5 বছরে বিশ্বের মোট জিডিপির 40%-এর বেশি ব্রিক্স দেশগুলি থেকেই এসেছে। বিশ্ব জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ব্রিক্স দেশগুলিতে বসবাস করায় অভ্যন্তরীণ বাজারের চাহিদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেন, দক্ষিণী বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলির উচিত উৎপাদন এবং প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া। একতরফা নিষেধাজ্ঞা জারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেন, বাণিজ্যের জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত প্রতিটি দেশে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরা বলেন, বিশ্বের সমৃদ্ধ অর্থনীতির মধ্যে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ব্রিক্স আরও সুসংহত হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর ভাষণে বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স এর মূল লক্ষ্য হল সদস্য দেশগুলির মধ্যে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করা এবং বাণিজ্য সম্প্রসারণে সম্ভাবনার দিকগুলি খতিয়ে দেখা।
2: Friends, BRICS today represents almost 1/4 of global trade, and India is an important pillar of the intra-BRICS trade. Engineering goods and electronics account for the largest segment of India's manufactured export. India is also known as the pharmacy of the world. We see BRICS as an important market for these and other products that India seeks to take to the world as a trusted partner.
0: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনে মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। সম্মেলনের প্রথম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধতার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তাঁরা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজনে হবে নৈশভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আগামী রবিবার প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের অংশীদার দেশগুলির এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে এই সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। আজ সন্ধ্যায় বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান। একই সঙ্গে মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী নতুন দিল্লি পৌঁছন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। একই সঙ্গে আজ নতুন দিল্লিতে এসেছেন নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি কাসিম শেট্টিমা। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এরপর রাতে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে উপস্থিত থাকার জন্য অন্য অতিথিদের সঙ্গে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়ে মতবিনিময় করেছেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলে সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোপ্রম ইন্ডিয়া সাফল্যকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বৈঠকে শ্রী মোদী পুতিনকে কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের লেখা প্রাচীন তামিল সাহিত্য থিরুক্কুলালের রুশ অনুবাদ উপহার দেন। এদিকে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ানের সঙ্গে বৈঠকে বসেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্রী মোদী আজ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, মানবিক দায়বদ্ধতা, নিরাপত্তা এবং জনসাধারণের আস্থার সঙ্গে কোনোভাবেই আপোষ না করে ভারতকে বৃহৎ পরিসরে প্রযুক্তিগত উদ্ভাবনের পথে এগিয়ে যেতে হবে। গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল 2026-এর ভাষণে অর্থমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্ম সুযোগের অপেক্ষায় বসে নেই, এর পরিবর্তে তারা নতুন প্ল্যাটফর্ম, উদ্যোগ এবং উদ্ভাবনী সমাধান তৈরি করেছে। দ্রুত বিকাশশীল প্রযুক্তি ও ফিনটেক ব্যবস্থা ভারতের জনঘনত্বের সুফলে স্পষ্ট ফুটে উঠেছে। ইউরোপীয় কমিশন আজ আনুষ্ঠানিকভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর ও চূড়ান্ত করার প্রস্তাব ইউরোপীয় কাউন্সিলের কাছে পেশ করেছে। এর মধ্যে দিয়ে এই চুক্তি বাস্তবায়নের পথ আরও এক ধাপ প্রশস্ত হল। চুক্তিটিকে ইতিমধ্যেই মাদার অফ অল ডিলস বা সর্বোত্তম চুক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। ইউরোপীয় কাউন্সিল অনুমোদন দিলে এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে এযাবৎ সম্পাদিত বৃহত্তম বাণিজ্যিক চুক্তি হয়ে উঠবে। ইউরোপীয় কাউন্সিলের অনুমোদনের পর চুক্তিটি সম্পাদনের জন্য ইউরোপীয় সংসদের অনুমোদনও প্রয়োজন হবে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মান্দেব প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ দিয়ে সৌদি আরবে তেল রপ্তানি আরও অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। পেরিম নামে পরিচিত এই ছোট অনুর্বর আগ্নেয় দ্বীপটি ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। পর্যটন ক্ষেত্রকে উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে নতুন এক মাইল ফলকের আজ সূচনা হয়েছে হুগলির চন্দননগরে। ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথিউ এবং পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ উদ্বোধন করেন ফরাসি আমলে চন্দননগরের রেজিস্ট্রি বিল্ডিংয়ের নবনির্মাণের একটি ক্ষুদ্র প্রতিকৃতি। উল্লেখ্য, চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বোঁজুর চন্দননগর আজ শুরু হয়েছে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। এইচপিভি সংক্রমণ এবং এ সংক্রান্ত ক্যান্সার প্রতিরোধে 80 লক্ষ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা দিয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইল ফলক স্পর্শ করেছে। গত ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরে এই টিকাকরণ কর্মসূচি চালু হয়। জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ভারতের আনমোল এক্কা এবং সুখবিন্দার 1টি গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন ভারতের সভাপতিত্বে আগামীকাল শুরু হতে চলা 18 ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
3: পুনঃস্বাগত শ্রোতাহরু, অবকু ক্রমমা প্রস্তুত ছ ভুটানি কার্যক্রম।